বিলাবনম বিদ্যান পরম বাদ নাহি জানম হর গুণ কথত সুনত বরণ বিদ্যান পরম বাদ নাহি জানম হর গুণ কথত সুনত বরণ।